0: Hello, request line. Hello?
1: Hello，
0: Hello, Dudu. Kamu nak bilang Dudu?
1: wah, kumnya ngalong sipan.
0: Ngaru ngalong. Ngap kan? Pipa, pidang bun kam ni, pila adep setia harus sejalan adep kam.
1: Adep re, banak selap mana pendap umsu.
0: Selap jurhannya syutu?
1: Oi,
0: nanti.
1: Em, selap jai-jai kumtu.
0: Tambah pahu umbit pat.
1: Oi, pahu
0: Ta biang gen te de he us dab dan slap te ka umru ka pahu mo. Yo bentri kamben. Oh
1: ya dan stai ye ye.
0: Dam dan te mlong hiru tre ke ke rumo. Oh
1: ke.
0: Te do do pi ka.
1: Kriat bahasa ni.
0: Kriat bahas tu. Oh
1: ka umru dik ta.
0: Ade rat so matalang biang de.
1: Oh ke.
0: Menin mesisi, mesisi ka shit bah man ta su kriat kan san.
1: Oh ke.
0: Tau kata duduk tapi ku ajeng ruai ke ba ong gum nuken. Ai
1: jong sakira waka waka minta ba football.
0: Omot fi pe World Cup.
1: Hai ngapen.
0: Man kami ya.
1: Apa? Teng teng de kentu la de la ya sia. La nak pe.
0: Shu. Shu senran mo.
1: Ai tu la pun kut ba.
0: La pun kut shu no pi ma. Asam thia la thaj bro si le de.
1: Hai.
0: เดี๋ยวพี่ก็เอาไปสอบสุพรรณกับบรรดาเจ้าหนู
1: ยิ่งก้องเลยแต่ยังยังตัวไอ้ชิมก็คนยังไงบ
0: ริษัท
1: ก็เดินมาบัดนี้แต่ไม่เอาบริษัทแบบชิมตาสบัดมั้งแต่บัดที่บรรทายอชาเดียน
0: โอ้แล้วเด็กๆกูก็ลืมไปอันนี้เก็บยัง
1: คำรู้บางบุญแต่ก็ได้สับดีจริงไหม
0: ก็ได้ต้องก็ต่อสำหรับจุลัยกันตรีกับบุตรต่างเพียงอุมาตันมาพีกันมั้ง
1: ไปจ้า
0: โอเคต่อบ๊ายบายดูดู have a nice day
1: bye thank you